কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো?

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ মঙ্গলবার, 17ই ভাদ্র, 18ই রবিউল আউয়াল, 1লা সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাহমিদা হক। শুরুতেই শিরোনাম। মন্ত্রিসভার বৈঠকে নবম পে স্কেলের প্রস্তাব অনুমোদন, গত 1লা জুলাই থেকে কার্যকর, বাস্তবায়ন হবে 3 ধাপে। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দলের 5 দিনব্যাপী কর্মসূচি। চোরাচালান মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান। স্পিকারের সঙ্গে আইপিইউর মহাপরিচালকের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউর। আগামী বছর থেকে দেশের 1,10,00,000 শিক্ষার্থীকে স্কুল ফিডিং এর আওতায় আনা হবে, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের রায়। ইরান এবং যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার পর তেহরানের বিরুদ্ধে পুনরায় হামলার হুমকি ওয়াশিংটনের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়াকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় বেতন স্কেল 2026 অনুমোদন করেছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল 2026 এবং উক্ত বেতন স্কেলের সাথে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনীর নির্দেশাবলী 2026 অনুমোদন করা হয়েছে, যা চলতি বছরের 1লা জুলাই থেকে কার্যকর হবে। অনুমোদিত জাতীয় বেতন স্কেল 2026-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান 20টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন স্কেলে সর্বনিম্ন প্রাথমিক মূল বেতন 20তম গ্রেডের জন্য 20,000 টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন প্রথম গ্রেডের জন্য 1,56,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ন্যায্যতার বিষয় বিবেচনায় নিয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত বিদ্যমান 1:1.945 থেকে কমিয়ে 1:1.78 করা হয়েছে, ফলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন 142% এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন 100% বৃদ্ধি পাবে। পরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় তিনি বলেন,
2: প্রথম গ্রেডে 2015 সালে ছিল 78,000 টাকা নির্ধারিত ছিল, এখন সেটা হচ্ছে 1,56,000 টাকা, 100% বৃদ্ধি হচ্ছে এখানটায়। সিমিলারলি এইভাবে 11 গ্রেড পর্যন্ত আমরা 100% হারে বৃদ্ধিগুলো হচ্ছে। পরবর্তীতে যে লোয়ার গ্রেডে যারা আছেন, যেমন 12 গ্রেডে এই বৃদ্ধিটা হচ্ছে 115%, তারপরেরটাতে হচ্ছে 118%, 14 গ্রেডে হচ্ছে 130%, 15 গ্রেডে হচ্ছে 135%, 16 গ্রেডে হচ্ছে 135%, 17 গ্রেডে 138%, 18 গ্রেডে 139%, এবং 19 গ্রেডে হয়েছে 141%, এবং 20 গ্রেডে হয়েছে 142% বৃদ্ধি করা হয়েছে। ওভারঅল চেষ্টা করা হয়েছে যাতে অন্তত পক্ষে যে স্কেলে ইনফ্লেশন হয়েছে পুরোটা রিচ করা যায় নাই, তার কাছাকাছি রাখার চেষ্টা করা হয়েছে।
0: নাসিবুল গনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার 1 গ্রেড 1 পেনশন বা 1 র্যাঙ্ক 1 পেনশন OROP পদ্ধতি প্রবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। এ পদ্ধতি সামরিক ও অসামরিক সকল ক্ষেত্রে একই সাথে বাস্তবায়ন হওয়া প্রয়োজন। OROP পদ্ধতি এই মুহূর্তে বাস্তবায়নের ক্ষেত্রে বিপুল আর্থিক সংশ্লিষ্ট থাকায় এবং অসামরিক কর্মচারীদের ক্ষেত্রে 2019 সালের পূর্বের অবসর গ্রহণকারীদের কোনো তথ্য না থাকায় সরকার OROP পর্যায়ক্রমে 2030 সালের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এই মুহূর্তে বিকল্প ব্যবস্থা হিসেবে অবসরভোগী পেনশনধারীদের জীবনযাত্রার মান ও বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে স্ল্যাব ভিত্তিক নিট পেনশনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার প্রজাতন্ত্রের কর্মচারীদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের জন্য প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসিক 3,000 টাকা ভাতা প্রাপ্য হবেন। তাছাড়া ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় মোবাইল ভাতার আওতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এতদিন শুধুমাত্র প্রথম গ্রেড থেকে পঞ্চম গ্রেডের কর্মচারীদের জন্য মোবাইল ভাতা প্রযোজ্য ছিল। জাতীয় বেতন স্কেল 2026 অনুযায়ী সকল গ্রেডের কর্মচারীগণ মোবাইল ভাতা পাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালে 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন এবং 1981 সালে একদল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
3: ১৯৭১ জাতির ক্রান্তিলগ্নে স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেন নেই, জীবন বাজি রেখে রণাঙ্গনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন জিয়াউর রহমান। কিন্তু ১৯৭৫ নভেম্বরে আসে আরেকটি ক্রান্তিকাল। সে সময় সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের হাল ধরেন তিনি। ক্ষমতা গ্রহণ করে জিয়াউর রহমান সামরিক শাসন তুলে দিয়ে চালু করেন বহুদলীয় গণতন্ত্র। বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনের উপর ভিত্তি করে 1978 সালে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে নতুন রাজনৈতিক দল। কিন্তু প্রেসিডেন্ট হয়েও তিনি ক্ষমতা আঁকড়ে থাকেননি, ঘোষণা দেন নির্বাচনের। 1979 সালে নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে সরকার গঠন করে বিএনপি। দেশ গঠনে ঐতিহাসিক 19 দফার ঘোষণা দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রায় 5.5 বছরের শাসনামলে রাষ্ট্রের মৌলিক কাঠামোয় ব্যাপক সংস্কার করেন বিএনপির প্রতিষ্ঠাতা।
4: শাসনতন্ত্রের 4টি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলন করা।
3: চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশালের বিলুপ্তি, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন জিয়াউর রহমান। কিন্তু 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন এই মহান পুরুষ। তার মৃত্যুতে বিএনপির রাজনীতি মাঝে কিছুটা হোঁচট খায়। কিন্তু তার সহধর্মিনী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। সেই আন্দোলনে এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে জনগণের সমর্থনে জয়ী হয়ে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় বিএনপি। বেগম জিয়া হন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে তলাবিহীন ঝড়ি দেশ থেকে বাংলাদেশ পরিণত হয় ইমার্জিং টাইগারে। এরপর 2001 সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর আবারও দেশের প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। এ সময় যোগাযোগ ব্যবস্থা সহ দেশের সামগ্রিক উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন তিনি। কিন্তু বিএনপিকে নিয়ে শুরু হয় আবারও নতুন ষড়যন্ত্র। এরই ধারাবাহিকতায় আসে 111। খালেদা জিয়াকে নেওয়া হয় কারাগারে এবং তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের ওপর চালানো হয় অমানসিক নির্যাতন। তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় লন্ডনে। খালেদা জিয়াকে চাপ দেওয়া হয় রাজনীতি ছেড়ে দেশত্যাগের জন্য। কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন,
5: দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজেই আমি দেশের বাইরে যাব না।
3: 2008 সালের বিতর্কিত নির্বাচনে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খালেদা জিয়া সহ বিএনপি নেতাকর্মীদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারাগারে নেওয়া হয় হাজারো নেতাকর্মীকে। কিন্তু তাতেও দমে যায়নি দলটি। দীর্ঘ প্রায় 17 বছর নানা অত্যাচার নির্যাতন ও চড়াই উত্রায়ের মাঝেও স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন অব্যাহত রাখে বিএনপি। অবশেষে 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে কারামুক্ত হন খালেদা জিয়া সহ রাজবন্দীরা। তারেক রহমান দেশে ফেরেন। গত বছরের ডিসেম্বরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন তিনি। এরপর দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। তার নেতৃত্বে 2026 সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বিএনপি। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী শোভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে 1975 সালের 25 জানুয়ারি অভিশপ্ত একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে প্রথমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলগুলো রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এরই ধারাবাহিক সময়ের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল, ফলে বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন করে পথ চলা শুরু হয়। এদিকে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল 9টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের উপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। আগামী 5ই সেপ্টেম্বর বেলা 3টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদক পাচার, পুশিন ও সীমান্ত হত্যা বন্ধে আরো কার্যকর ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিজিবির কাজের প্রশংসাও করেন। গতকাল বঙ্গভবনে তাঁর সঙ্গে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি এ সময় বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সন্নিবেশের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি সীমান্ত রক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগের প্রশংসা করেন। রাষ্ট্রপতি এ বিষয়ে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর মহাসচিব এন্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল। গতকাল স্পিকারের কার্যালয়ে এই আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্পিকার বলেন, এদেশের মানুষ গণতন্ত্র ও নিজেদের অধিকার পুনরুদ্ধারের জন্য বারবার জীবন উৎসর্গ করেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষ অধিকার আদায়ে আত্মোৎসর্গ করতে কুণ্ঠিত হয়নি। এদেশের মানুষ কখনোই স্বৈরাচারকে সমর্থন করেনি। তিনি বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবেই বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ তার দায়িত্ব পালন করে যাচ্ছে। আইপিইউ মহাসচিব বলেন, এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার ও সংশোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতা রয়েছে, তা থেকে মুক্ত হওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পুরনো যন্ত্রপাতি প্রতিস্থাপন, ল্যাব আধুনিকায়ন এবং বহু বছরের জমে থাকা শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ আশ্বাস দেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে দেশের 1,10,00,000 শিক্ষার্থীকে আগামী বছর থেকে স্কুল ফিডিং এর আওতায় আনা হবে। তিনি গতকাল দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক এক কর্মশালা ও মতবিনিময় সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। মাগুরার আলোচিত 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। হাইকোর্ট রায় বলেন, হিটু শেখ আসিয়াকে নির্মম নির্যাতন করে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত, তাকে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: ২০২৫ সালে রমজানের ছুটিতে বোনের বাড়িতে বেড়াতে যায় মাগুরার 8 বছরের শিশু আসিয়া। কিন্তু 5ই মার্চ রাতে আসিয়ার উপর নেমে আসে পাশবিকতার কালো ছায়া। তার বোনের শ্বশুর হিটু শেখ শুধু ধর্ষণ ও পাশবিক নির্যাতনেই থেমে থাকেনি, নির্মম হত্যার চেষ্টা করা হয় কোমলমতি শিশুটিকে। ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও সম্মিলিত সামরিক হাসপাতালে টানা 7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে মারা যায় আসিয়া। চাঞ্চল্যকর এই ঘটনায় আসিয়ার মা বাদী হয়ে হিটু শেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। সে বছর 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু করে মাত্র 13 কার্যদিবসে বিচার কাজ শেষ করে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 17ই মে হিটু শেখকে ফাঁসির দণ্ড দেন ট্রাইব্যুনাল। প্রায় 1 বছর 3 মাস পর সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এ কে এম রাশেদুজ্জামান রাজাকে নিয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ আসিয়ার মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন। রায়ে বহাল রাখা হয় হিটু শেখের মৃত্যুদণ্ড। বিষয়টি নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
8: হিটু শেখ নিজেও এই ঘটনাটি তার স্বেচ্ছাপ্রণোদিত জবানবন্দির মধ্যে উল্লেখ করেছেন। আদালত এ ধরনের নির্মম বর্বরোচিত যে ঘটনা সেটা সম্পর্কে উল্লেখ করেছেন। আমরা আমাদের পক্ষ থেকে যে বক্তব্য বলেছি যে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই এবং এই আইনের মধ্যে কোনো ধরনের আইনি কোনো ব্যত্যয় ঘটেনি যে কারণে হিটু শেখের কোনো অনুকম্পা পাওয়ার সুযোগ আছে।
7: তিনি আরো বলেন, কোনো আলোচিত মামলায় গণমাধ্যমের সংবাদের কারণে তাড়াহুড়ো করে ন্যায় বিচার ব্যাহত করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ। তবে দ্রুত বিচার পাওয়া ভুক্তভোগীদের মৌলিক অধিকার।
8: আদালতের কনসার্নের জায়গাটা ছিল এই ধরনের মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানুষ পটে এক ধরনের বিশ্বাস ন্যারেটিভ তৈরি হয় এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়াকেও সেটা অনেক সময় প্রভাবিত করতে পারে এবং সেটা থেকে আমাদেরকে মুক্ত থাকার জন্য আদালত তার যে বক্তব্য সেটা বলেছেন যে আমাদের সবারই সতর্ক থাকতে হবে যে দ্রুত বিচার প্রাপ্তিও কিন্তু মানুষের একটা মৌলিক অধিকার।
7: হাইকোর্টের একই বেঞ্চ মিরপুরের আলোচিত রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি দ্রুত শেষ করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। তৌহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে হামলার হুমকি দিয়েছেন। গত 1 মাসে ইরানে সরাসরি হামলার পর গতকাল মার্কিন প্রেসিডেন্ট এই হুমকি দিলেন। ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান জর্ডানের 2টি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অন্যদিকে ওয়াশিংটন বলছে যে তারা হরমুজ প্রণালীতে ইরানের 2টি রকেট লঞ্চার প্রতিরোধ করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন তেহরানে আরও কঠোর হামলা করতে যাচ্ছে, যা হবে পাল্টা হামলা। নেপালের ত্রিশুলী নদীর তীরবর্তী এলাকায় কর্তমাক্ত সুড়ঙ্গের এক বিষম ফাঁদে আটকে পড়া 600-এরও বেশি শ্রমিকের পরিবার তাদের স্বজনদের জীবিত ফিরে পাওয়ার আশায় অধীরভাবে অপেক্ষা করছে। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নেপাল তিব্বত সীমান্তে বন্যাজনিত দুর্যোগের মৃতের সংখ্যা 939 জনে পৌঁছেছে। খেলার খবর ক্রিকেট। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ইন্দোনেশিয়াকে 71 রানে পরাজিত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 129 রান করে। জবাবে ইন্দোনেশিয়া 17 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 58 রান করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:40 এবং সূর্য অস্ত যাবে 6:17। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মন্ত্রিসভার বৈঠকে নবম পে স্কেলের প্রস্তাব অনুমোদন, গত 1 জুলাই থেকে কার্যকর, বাস্তবায়ন হবে 3 ধাপে। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, দলের 5 দিন ব্যাপী কর্মসূচি। চোরাচালান মাদক ও সীমান্তে হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজেপির প্রতি রাষ্ট্রপতির আহ্বান। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়াকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
10: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
11: সবার সাথে 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

চাল ছুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে প্লিজ।

আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী, আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি।

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি এবং আজকে একটু বেশি ভালো আছি, কারণ আজকে আমাদের সবার জন্য, মানে যারা ঢাকা FM 90.4 এর সাথে একদম শুরু থেকে আছেন এবং এই মুহূর্তে যারা শুনছেন এবং আমাদের ভালোবাসার অডিয়েন্স, সবার জন্য অনেক অনেক অনেক অনেক স্পেশাল একটা ডে, কারণ আজকে একই দিনে দুইটা স্পেশাল ডে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে, একে তো আমি গতকাল বলেই দিয়েছি যে আজকে আমাদের রেডিও আম্বার 102.4 FM এর জন্মদিন, তাছাড়াও আরো একটা সেলিব্রেশন আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে আমরা আমাদের ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজের ভেরিফিকেশন হওয়ার এবং 1,000,000 সেলিব্রেশন করতে যাচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন যে আজকে আমি কি পরিমাণ হ্যাপি এবং সকাল সকাল একদম শাড়ি পরে চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে এবং আরো অনেক মজার মজার ইনফরমেশন শেয়ার করতে। তার আগে আমি সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি, সবাইকে আমার মর্নিং মাইকে, আমি তানহা আছি, আপনাদের সাথে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আজকেও থাকবো, অনেক অনেক অনেক এনজয় করবো আজকে। আর ফেসবুকে কিন্তু অলরেডি মর্নিং মাইকের পোস্ট আপলোড হয়ে গেছে, সেখানে যে একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদেরকে অবশ্যই বেশি বেশি করে উইশ করে দিবেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আর চাইলে আমাকে হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারেন লাইভে, হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। ওকে, তো চলুন আজকের মর্নিং মাইকটা শুরু করি একটা সুন্দর কিছু গান দিয়ে এবং আপনাদের সাজেস্টের গান দিয়ে। আপনারা সাজেশন করতে থাকুন কি কি গান আমি প্লে করতে পারি, যেহেতু আজকে একটা সেই রকম দিন এবং সেই রকম সব গানই আজকে আমি প্লে করবো। ওকে, তো চলুন গান শুনে আসি এবং একটু পরে আবার ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মর্নিং মাইক উইথ তানহা, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। এবং আজকে বলেছি যে একটা স্পেশাল ডে, এবং স্পেশাল ডেতে আমি স্পেশাল ভাবে চলে এসেছি শাড়ি পরে, একদম খুব মানে সেই রকম এনার্জি নিয়ে। এবং আজকে সারাদিন আমরা প্রচুর মজা করব এবং আমরা সেলিব্রেশন করব। আর সেই সব ছবি ভিডিও অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের ঢাকা এফএম এর ফেসবুক পেজে, ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakaefm। সকাল সকাল আজকের ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর, গত দুই দিন ধরে দেখেছি যে বাইরে প্রচুর বাতাস ছিল, আজকেও কিন্তু ওয়েদারটা মানে কাছাকাছি আছে এবং রোদ ঝলমল করছে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে মেঘলা আকাশ, তো এরকম একটা ওয়েদার। এবং আজকে কিন্তু আরো একটা দিন, সেটা হচ্ছে মাসের এক তারিখ। এক তারিখ মানে কিন্তু স্যালারি পাওয়ার একটা দিন আমরা জানি, কারণ অনেকে অনেক জায়গায় আছে যে একদম এক তারিখে স্যালারি হয়ে যায়। যাদের এক তারিখে স্যালারি হয়েছে তাদের জন্য তো আজকে মানে বিরাট ব্যাপার, তাই না? মানে তাদের আনন্দটা আমি ফিল করতে পারছি, কারণ আজকে আমাদেরও যেহেতু আনন্দের দিন। তো প্রথম দিন স্যালারি পেয়ে কি করা হয় সেটা জানিয়ে দিন আমাকে কমেন্ট করে, মেসেজ করে, হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এই মুহূর্তে আমি যেই গানগুলো প্লে করব, আমাকে একটু আগেই একজন মেসেজ করেছেন এবং সেই গানগুলো রিকোয়েস্ট করেছেন, সো গানগুলো শুনুন এবং বলুন যে কেমন লাগছে গানগুলো শুনতে। ওকে, তো আমি একটু ব্রেক নিয়ে আবার ব্যাক করছি, স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

মর্নিং মাইক নিয়ে আমি তানহা আবারও ব্যাক করলাম ব্রেকের পর। আশা করি সবাই এখনো জয়েন আছেন এবং আমাকে শুনছেন, এবং যারা একদম সকাল থেকে আমার সাথে আছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর আজকে কিন্তু প্রথমেই বলেছি যে আজকে একটা স্পেশাল ডে, আজকে তো রেডিও আম্বারের জন্মদিন এবং আমাদের ঢাকা এফএম এর ফেসবুক পেজের 1 মিলিয়ন সেলিব্রেশন। তো এই 1 মিলিয়নের পেছনে কিন্তু অবশ্যই অনেক অনেক অনেক অনেক কষ্ট, অনেক স্ট্রাগল, অনেক চেষ্টা জড়িয়ে আছে। শুধু যে মানে আমরা তো, আমি এবং আরজে রিদম অনেক নতুন, কিন্তু যারা এর পেছনে একদম প্রথম থেকে আছে এবং সব থেকে বেশি ইম্প্যাক্ট রেখেছে সেটা হচ্ছে আমাদের আরজে সিফাত এবং আরজে পিঙ্কি। সো তাদেরকে আমি অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাবো, এবং আমার মনে হয় পুরো ক্রেডিটটা তাদের পিছনে। এবং তার থেকেও বড় ক্রেডিট যার কাছে যায় সে হচ্ছে আমাদের সবার ভালোবাসার এবং পছন্দের দাদা, যার জন্মদিন কিছুদিন আগেই হয়েছে, এবং মানে তার জন্মদিন কিছুদিন আগে হয়েছে, জন্ম না। সো আমাদের দাদার, সো সে কিন্তু আছে বলে এবং তারা তিনজন ছিল বলে হয়তো বা ঢাকা এফএম এত দূর আসতে পেরেছে। এবং আমি এবং আজ রিদম অবশ্যই অনেক লাকি ফিল করি যে আমরা এই সময়টাতে আমরা আছি এই ঢাকা এফএম এর সাথে, এবং 1 মিলিয়ন সেলিব্রেশনেও আমরা থাকছি। এটার জন্য আসলে আমার মানে কাল রাত থেকে, কাল রাত না কাল সকাল থেকে আমি এত এত বেশি লাফাচ্ছিলাম এবং এত হ্যাপি, এত খুশি, মানে এবং এত এত মজা করেছি আমরা, এটা আসলে বলার মতন। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমাদের ঢাকা এফএম এর স্টুডিও এবং আমাদের অফিসটাই পুরো একটা বিগ বসের হাউস, মানে সারাদিন এত পরিমাণের মজা হয়, ঝগড়া হয়, দুষ্টামি হয়, খুনসুটি হয়, কিন্তু আবার দিন শেষে আমরা সবাই একসাথে এক হয়ে কাজ করি এবং একসাথে এক হয়ে থাকি। এটার মতো মানে পরিবেশ বা ভালো লাগা বা ভালোবাসা হয়তো বা অন্য কোথাও কেউ হয়তো পাবে না বা দেখতেও পাবে না। সো একটা অন্যরকম ব্যাপার কিন্তু রিলেট করতে পারছি আমরা, যারা আমাদেরকে ঢাকা এফএম ফেসবুক পেজে অনেকদিন ধরে ফলো করছেন, আমাদেরকে আমাদের ভিডিও পোস্ট ফলো করেন, তারা তো জানেনই যে আমাদের রিলেশনটা কেমন। খুব সুন্দর, দুষ্টু মিষ্টি, একটা টকঝাল হজমির মতো একটা রিলেশন। যাই হোক, আপনাদের কমেন্ট জানান যে আমাদের সম্পর্কে, আপনাদের কার সম্পর্কে কেমন মতামত বা কেমন ওপিনিয়ন সে জানিয়ে দেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। সো এই মুহূর্তে আরও একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। আর গল্প করতে করতে আমরা কিন্তু মানে সময় সামনের দিকে যাচ্ছে, তবে আজকে কিন্তু সময় শেষ হওয়ার কারণে কোনো মন খারাপ হচ্ছে না, কারণ এখান থেকে আপনাদের সাথে গল্প করা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা সেলিব্রেশনে নেমে পড়বো এবং অনেক আড্ডা দিব, অনেক মজা করবো, আজকে প্রচুর খাওয়া দাওয়া হবে এবং কি বলবো মানে বলে শেষ করা যাবে না আমরা আজকে এত আনন্দ করবো। এবং আমাদের প্রচুর ভিডিও ছবি আমরা তুলবো এবং সেগুলো অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করবো, সো আপনারাও আমাদের সাথে আনন্দ কিন্তু ভাগাভাগি করে নিচ্ছেন, তাই না? তো কেমন লাগছে আমার আজকের অনুষ্ঠান সেটা কমেন্ট করে মেসেজ করে জানিয়ে দেন। এই মুহূর্তে আমাকে অনেকেই কমেন্ট করছেন, গুড মর্নিং উইশ করছেন এবং রেডিও আম্বারে জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছেন। আমি কিন্তু আজকে দুপুরবেলাও থাকছি রেডিও আম্বারে, সেখানেও চাইলে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন। ওকে, দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত থাকবো শ্রুতিকাব্য নিয়ে, সেখানেও মেসেজ করতে পারেন। এবং অনেকেই আমাদের শুভেচ্ছা জানাচ্ছেন 1 মিলিয়নের জন্য, কিন্তু তার আগে আমি একটা কথা বলি, আমাদের এই 1 মিলিয়ন যেদিন হয়েছিল সবার প্রথম উইশ করেছিল আমাদের অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে। উনি আমাকে মাত্রই মেসেজ করেছেন আরো একবার এবং সে কিন্তু প্রথমে উইশ করেছিল এবং নোটিস করেছিল, এটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার। যাই হোক, আপনারা কে কে নোটিস করেছিলেন এর আগেই, মানে আমি বলার আগেই আপনারা নোটিস করে ফেলেছিলেন, সেটাও কিন্তু জানাবেন। ওকে, তো চলুন আরো একটা ব্রেক নিচ্ছি, ছোট ব্রেক, এবং ব্রেক থেকে ফিরবো নেক্সট আওয়ারে এবং আরো গল্প করবো। সো ততক্ষণ পর্যন্ত ঢাকা FM 90.4 সাথেই থাকুন, ফিরছি একটু পরে।

0: destination, এক স্টেশন।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: কোনো সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট. লিসেন ঢাকা মেট্রো 9040. লেটস টক মোর মিউজিক. হাউ হট ইজ মিউজিক.
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 p.m.

কথা বলতে বলতে আমরা শেষ ঘন্টায় চলে আসলাম এবং মানে প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে। তবে আপনারা কি গেস করতে পারবেন যে আজকে আমি কোন রঙের শাড়ি পরেছি বা পরবো বা পরছি, পরে আছি এখন? গেস করতে পারলে আমাকে জানান কমেন্ট করে। আর দেখি যদি আপনাদের সাজেশন থাকে তাহলে আমি হয়তো বা মাঝখানে শাড়ি চেঞ্জও করতে পারি, চেষ্টা করব। ওকে, যদি আপনাদের পছন্দের কালারের শাড়ি আমার কাছে থাকে আমি চেষ্টা করব শাড়ি ওই চেঞ্জ করে যদি পরা যায়। ওকে, আর কাকে কোন লুকে দেখতে চান এবং আর কি কি এনজয় বা আমাদের সেলিব্রেশনে কি কি দেখতে চান সেটাও কিন্তু চাইলে জানাতে পারেন। যেমন আমরা আজকে নাচ গান তো করবোই মাস্ট, এবং প্রচুর আমরা আড্ডা দিব এবং আজকে আমরা জোকস বলবো এবং কমেডি করব এবং ফানি ভিডিও বানাবো, পোস্ট ছবি তুলবো এবং আমাদের গানের আসর তো থাকবে এবং সেখানে আমাদের দাদা তো অবশ্যই গান গাইবে এবং আমাদের সিফাত ভাইও গান গাইবে। আর সিফাত ভাইয়ের গানের উপর তো আমাদের অডিয়েন্সের একটা অন্যরকম একটা দুর্বলতা আছে এবং আমিও কিন্তু অনেক বেশি পছন্দ করি সিফাত ভাইয়ের গান। তো এখন ভাবছি যে আপনাদের কাছে জিজ্ঞেস করি যে আপনারা কি কি চান আমাদের কাছে, আর কি কি মানে লাইক কি কি সেক্টর বা কি কি টপিকের ভিডিও বা কি কি টপিকে আমাদের আড্ডা সেলিব্রেশনটা দেখতে চান সেটা একটু আমাদেরকে সাজেস্ট করেন, আমরা সেই চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আজকে কিছু গেমও অ্যারেঞ্জ করেছি, আমরা কিছু গেম খেলবো এবং কিছু মজার মজার গেম চ্যালেঞ্জ থাকে সেগুলো আমরা করার চেষ্টা করব। তো আপনারাও আমাকে সাজেস্ট করতে থাকুন। আর এখন আরেকটা ব্রেক নিচ্ছে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: You're listening to Taka FM 90.4.
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মর্নিং মাইক নিয়ে আজকে এখানেই শেষ করছি এবং বিদায় নিব। আমি তানহা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, অনেক অনেক আড্ডা গল্প করেছি, মজার মজার অনেক কিছু শেয়ার করেছি, গল্প শেয়ার করেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং আরো বেশি ভালো লাগবে যখন একটু পরে আমাদের ছবি পোস্ট আপনারা দেখতে পাবেন। এবং আমরা তো শুধু আমি চলে গেলেও আপনার আমার পরে কিন্তু আর যে রিদমও থাকবে এবং সেও কিন্তু আপনাদের সাথে অনেক মজার মজার গল্প শেয়ার করবে এবং আজকের সেলিব্রেশনের গল্পও শেয়ার করবে। তো আশা করি আজকের দিনটা আপনাদের জন্য এবং আমাদের সবার জন্য অনেক বেশি স্পেশাল হয়ে থাকবে এবং অনেক বেশি এনজয় করব। আমার আর সহ্য হচ্ছে না, আমি এখন চলে যাই, আর যাই মজা করতে চলে যাই। আর আপনারা আমাদের জন্য, আমাদের ঢাকা FM 90.4 এর জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন এবং সাপোর্ট দিবেন এবং আরো বেশি বেশি করে আমাদের ভিডিও পোস্ট লাইক কমেন্ট শেয়ার দিয়ে একদম মানে ফাটাই দিবেন আর কি। আর আমাদের ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। আমি তানহা প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকি মর্নিং মাইক নিয়ে ঢাকা FM 90.4 এ। আর আমাদের ফানি ভিডিও ফানি পোস্টগুলো পেয়ে যাবেন ফেসবুক পেজে, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাকে শ্রুতিকাব্য নিয়ে রেডিও আম্বারে পেয়ে যাবেন, রেডিও আম্বার 102.4 FM এ প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত। সো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি নাবলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: টাইম চেক, এখন সময় দুপুর দুটো।
1: হ্যালো বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, নতুন একটা দিন, নতুন একটা দুপুর, ঘড়ির কাঁটা দেখতে দেখতে দুপুর দুইটায়, এনার্জি রিদম কিন্তু হাজির হয়ে গেল আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। লিসেনার্স, মিড ডে ফিল নিয়ে হাজির হয়ে গেছি আজকেও, কিন্তু আমাদের এই দুপুরের আড্ডাটা জমবে, ইন্টারেস্টিং সব বিষয় নিয়ে আমরা গল্প করবো, আড্ডা দিব, আর আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। বাইরের কথা যদি একটু বলি, খুব সুন্দর একটা ওয়েদার, বেশ কিছুক্ষণ যাবত কিন্তু আসলে টিপি টিপি বৃষ্টি পড়ছে, অ্যান্ড ওয়েদারটা খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর। আর আজকে কিন্তু একটা স্পেশাল ডেও বটে। আচ্ছা, আজকে একটা স্পেশাল ডে কেন? গতকালকে কিন্তু সবাই আমাকে উইশ করেছেন, গতকালকে ছিল রিদমের বার্থডে, আর আজকে হচ্ছে আমাদের আরও একটা স্টেশন, আমাদের ভালোবাসার স্টেশন রেডিও আম্বার 102.4 FM এর জন্মদিন। হ্যাঁ লিসেনার্স, একই সেপ্টেম্বর আমাদের রেডিও আম্বার 102.4 FM এর জন্মদিন, আর এই দিনটা কিন্তু আমাদের জন্য খুবই স্পেশাল। আমি যদি বলি, আজকে সকালবেলাও এক কাপ চা অনুষ্ঠান নিয়ে কিন্তু রেডিও আম্বার 102.4 FM এ ছিলাম, খুব সুন্দর গল্প করেছি, আড্ডা দিয়েছি, আর ঠিক একইভাবে আজকে আমরা এই বিশেষ দিনটা আপনাদের সাথেও কিন্তু আমরা শেয়ার করব। আচ্ছা, আমি যদি রেডিও আম্বার এবং ঢাকা FM 90.4 এর একটা মানে কানেকশনটা বা সম্পর্কটা কোথায় সেটা যদি বলি, দুইটা স্টেশনই কিন্তু আমাদের, অ্যান্ড আমরা এখানে যারা আছি ওখানেও কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন। সো মোটামুটি সবাই জানেন যে আমরা তো রেডিও আম্বার 102.4 FM এও থাকছি, ঢাকা FM 90.4 এও থাকছি। সো রেডিও আম্বার 102.4 FM এর বার্থডে মানে কি, আজকে এটা আমাদের জন্য একটা বিশেষ দিন। যারা পুরনো বাংলার গান শুনতে পছন্দ করেন, পুরনো দিনের গান শুনতে পছন্দ করেন, তাদের জন্যই কিন্তু রেডিও আম্বার 102.4 FM। সো বার্থডে সেলিব্রেট হবে ইনশাল্লাহ, সেটা নিয়ে খুব এক্সাইটমেন্ট কাজ করছে ভিতরে, অ্যান্ড আপনাদের সাথে অবশ্যই তো বিষয়গুলো নিয়ে গল্প করব। তাছাড়া আমরা সবাই আজকে কিন্তু একদম রেডি, আমরা আজকে সবাই পাঞ্জাবি পরে, শাড়ি পরে কিন্তু আজকে আমাদের অফিসটা কিন্তু একদম রমরমা হয়ে আছে। সো লিসেনার্স, আশা করছি এই আড্ডায় যাবতীয় যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে কথা হবে, আর আপনিও চাইলে এই আড্ডায় জয়েন হতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বারে লিখতে হবে 01841904904, ঠিক আছে, একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপও লিখতে পারবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন, facebook.com/ILoveDhakaFM, ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু রিদমের পোস্টার পেয়ে যাবেন, অর্থাৎ মিড ডে ফিল এর পোস্টার। সেখানে কমেন্ট সেকশনে আপনি একটা কমেন্ট ড্রপ করলেই হচ্ছে, আই উইল গেট ইউ, আই প্রমিস। তো যাই হোক, এই সুন্দর দুপুরটা আমরা সুন্দর একটা গান দিয়ে শুরু করে দিচ্ছি, আশা করছি আমাদের এই আড্ডাটা জমে উঠবে। আর আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ, আশা করছি একদম শেষ পর্যন্ত থাকতে হবে, আড্ডা জমাতে হবে লিসেনার্স। আচ্ছা, আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে শিরিনের করা একটা গান, আর এই গানটা হচ্ছে পাঞ্জাবিওয়ালা অ্যালবামের। পাঞ্জাবিওয়ালা গানটা তো আমরা মোটামুটি শুনেছি, সবাই শুনেছি। সো এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে না জেনে ভুল বুঝো না। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা গান, শিরিনের এই গানটা আমার কাছে সবসময় হয়তো বা ফেভারিট লিস্টে থেকে যাবে। সো এই গানটা দিয়েই আমরা আজকে দুপুরটা শুরু করছি, আশা করছি সবাই গানটা এনজয় করবেন, দুপুরটাও আমাদের খুব জোশভাবে শুরু হবে। যাই হোক, কথা বাড়াচ্ছি না, সোজা গানে যাচ্ছি, খুব জলদি ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন মিড ডে ফিলের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: Midday Field.
1: Hello, cute people. So, shobai shagoto janacchi apnader priyo station Dhaka FM 90.4. This is our rhythm here. Ami achi kintu apnader pochonder onushthan Midday Field niye. Asha korchi shobai jukto hoye gechen. And motamoti ami kintu borobor 2ta baji chole eshechi. Dekhte dekhte shomoy kintu shomoyer moto egiye jacche listeners. Asha korchi shobai jukto hoye gechen. Ei muhurte je jekhan thekei shunchen na keno shobaike most welcome jara jukto hoye gechen message korchen taderke to আরো আরো ভালোবাসা। কজ দেখেন আমাদের এই প্রতিদিনের এক একটা আড্ডা, এই যে দুপুরবেলা যে আমরা একটা আড্ডা জমাচ্ছি Midday Field, এই যে দুপুরবেলার মধ্য দুপুরে যে একটা আনন্দ, একটা বিনোদ, একটা এক্সাইটমেন্ট, টোটালি এটা এটাকে পুরাটাকে কিন্তু মানে ক্রিয়েট করছেন আপনারা। আপনারাই কিন্তু এই আড্ডাটাকে জমজমাট করে তুলছেন। সো আশা করছি আজকের এই আড্ডাতেও সবার সাথে কথা হবে। অ্যান্ড লিসেনার্স খুব ইজিলি কিন্তু আমাকে টেক্সট করতে পারবেন 01841904904। ঠিক একই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপও লিখতে পারেন, আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন facebook.com/ilovedhakafm। ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু রিদমের পোস্ট পেয়ে যাবেন, অর্থাৎ Midday Field এর পোস্ট। আমি সরাসরি একটু কমেন্ট সেকশনে চলে যেতে চাচ্ছি এখন। প্রথমেই দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন অমৃত বোস দাদা কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর। উমের এহেন আছে আমার সাথে, দেখা যাচ্ছে রিদম ভাইয়া শুভ দুপুর। এমডি জাকারিয়া হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনারা সবাইও ভালো আছেন। যাই হোক, আমার ফেসবুকে আজকে যে পোস্টটা গিয়েছে, অর্থাৎ এই যে Midday Field এর যেই ছবিটা গেছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা কোথায় বা আমি এই ছবিটা মানে এই ছবিটা কোথায় তোলা সেটা আপনাদের গেস করতে হবে।

তোলা। হ্যাঁ, দেখি আপনাদের গেসিং সেন্স কতটুকু শার্প, দেখা যাক। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে তুবা, যুক্ত আছে। আমি খুব দুঃখিত, তোমার বার্থডের দিন তোমার শোটা মিস করেছি, লাভ বার্ড। জিনিয়া ও মাম্পি আপু তোমাকে কি উইশ করেছে, প্লিজ প্লিজ প্লিজ বলো। হ্যাঁ তুবা, শুধু জিনিয়া অ্যান্ড মাম্পি না, আমার প্রতিটা ফ্রেন্ড, আপনাদের এই যে এখানে আমার এই যে মানে ফ্যামিলিটা আছে, এই ফ্যামিলির প্রতিটা মেম্বার আমাকে গতকালকে উইশ করেছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। তুবা, আপনি মিস করেছেন, ইটস ওকে, টোটালি ওকে, আজকে আছি, আশা করছি আজকের আড্ডা মিস করবেন না। রংপুর থেকে আফিয়া যুক্ত আছে আমার সাথে, দেখা যাচ্ছে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন, কে যুক্ত আছেন, কোথায় কোথায়, ভাইয়া কেমন আছেন, আজকে বিটিএস মেম্বার জাংকুকের বার্থডে, ও তাই নাকি, সেই সেই। আচ্ছা যাক, জাংকুকের বার্থডে নিয়ে আমরা কথা বলবো, জাংকুকের ব্যাপারে আমরা অবশ্যই কথা বলবো। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে রংপুর থেকে হাফসা কিন্তু যুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম রিদম ব্রো, কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ ব্রো। ঢাকায় কি অবস্থা ওয়েদারের, রংপুরের ওয়েদার আছে ভালোই, সবই আছে, রোদ বৃষ্টি মেঘলা আকাশ বাতাস, এখানেও মোটামুটি। ওরে বাবা, আপনাদের সাথে কথা বলতে বলতে মাত্র বাইরে তাকালাম, এই তো দেখি ঘন কালো মেঘ। সেই সেই, ঢাকার ওয়েদার এখন রাইট নাও, ঢাকার ওয়েদার একদম একদম আধার ছেয়ে আসছে, মনে হচ্ছে যে কোনো টাইমে হয়তো একটা ঝুম বৃষ্টি নামতে পারে। ওয়াও, সেই সেই, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি জিনিয়া আছে আমার সাথে। আর যে একটা কথা বলি, আমার আমরা যে প্রিয় মানুষের কথা সবসময় ভাবি, সেই প্রিয় মানুষটা কি কখনো তাকে নিয়ে ভাবে? আচ্ছা দেখেন, এখানে একটা ন্যাচারাল একটা সিস্টেম আছে, এখানে একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা হচ্ছে আপনি যখন আপনার প্রিয় মানুষটাকে মিস করছেন, বা আপনি যখন একটা মানুষকে প্রিয় ভেবে তাকে মিস করছেন, প্রিয় মানে কি, প্রিয় মানে তো সে আপনার কাছে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, রাইট? তো দ্যাট মিন্স হোয়াট, আপনি তাকে দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত, রাত্রিবেলা, দিনের শুরুতে, আপনি যখন জাগনা আছেন, যখন খাচ্ছেন, যখন ঘুমাচ্ছেন, আপনি প্রতিটা মুহূর্তে হয়তো বা তাকে মিস করছেন বা তাকে নিয়ে ভাবছেন। সো এখানে ন্যাচারালি যেই জিনিসটা হয়, সেটা হয় অনেক সময় দেখা যায় যে আপনি যে মানুষটাকে মিস করছেন, সে অপোজিট মানুষটা নেচারালি, বাই নেচার, একটা পাওয়ার, এটা একটা ন্যাচারাল পাওয়ার, সে কিন্তু ব্যাপারটা ফিল করতে পারে যে আই গেস সাম ওয়ান ইজ মিসিং মি, কেউ আমাকে মিস করছে বা আমাকে কেউ মনে করছে, এরকম একটা ব্যাপার কাজ করে। তো আপনি যেটা জানতে চাচ্ছেন যে সেই প্রিয় মানুষটা কি কখনো সেটা ভাবে কিনা, আই গেস ভাবতেও পারে, বিকজ হতে পারে যে সেই প্রিয় মানুষটা মাঝে মধ্যে ফিল করছে যে না, তাকে তো কেউ মিস করছে বা তাকে নিয়ে কেউ ভাবছে। এটা আসলে ন্যাচারাল একটা ব্যাপার, এই ব্যাপারটা আসলে বলে বোঝানো পসিবল না। যাই হোক, পল্লবী আছে নাগেশ্বরী থেকে, লাভ ইউ ভাইয়া, কেমন আছো, আলহামদুলিল্লাহ ডুইং গুড পল্লবী, আশা করছি আপনিও ভালো আছেন। ওকে, আমার বিআইন সাহেব আছে, দেখা যাচ্ছে, নিশি, আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছো, বাসার সবাই কেমন আছে, আর আফসার জন্মদিন কোন মাসে কত তারিখে ও কোন ক্লাসে পড়ে? ওরে বাবা, বাসার সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আমার ছোট বোনের নাম হচ্ছে আফসারা, আমার ছোট বোনের বার্থডে হচ্ছে নভেম্বর 3, অর্থাৎ নভেম্বরের 3 তারিখে, আর ও কোন ক্লাসে পড়ে তাই তো, ও হচ্ছে এবার নিউটেনে, অর্থাৎ 27 এসএসসি ব্যাচ আর কি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা আছে আমার সাথে। ভাইয়া, তোমার জন্মদিন উপলক্ষে আন্টি কী কী আয়োজন করেছেন? ওরে বাবা, আয়োজনের কথা কি বলবো, আমি আমার গত দিন আর এই আজকের দিন, আমার এই দুটা দিন আমার লাইফের বেস্ট বেস্ট পার্ট গেছে। মানে বেসিক্যালি আমি বার্থডেটা যখন আসে আমি খুব এনজয় করি, বিকজ ফ্যামিলি ফ্রেন্ডস তারা আসলে যেই পরিমাণ আমার জন্য করে। আচ্ছা, আমার বার্থডে নিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেই ঘটনাটা আমি একটু পরে শেয়ার করছি, যদি কেউ মিস করতে না চান। আমার সাথে খুবই খুবই খুবই বিভৎস একটা ঘটনা হয়েছে, আমি সেই ঘটনাটা শেয়ার করব। আচ্ছা, বাট এই মুহূর্তে একটা আমি গানে চলে যাব, যেহেতু বাইরে এরকম একটা মেঘলা ওয়েদার, আমার মনে হয় একটু বৃষ্টি বিলাস করা উচিত, কি বলেন লিসনার্স? আমরা সিথি সাহা আর হচ্ছে সেলিম মার্চেন্টের করা বৃষ্টি বিলাস গানটাতে চলে যাচ্ছি, আশা করছি এনজয় করবেন, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: করেন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: How is music? Tuesday to Wednesday from 5 p.m.

0: midday, midday feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিজনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় ঘন্টায়। হ্যাঁ, মিড ডে ফিলসের দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, সময়টা খুব দ্রুতই যাচ্ছে। যাই হোক, আশা করছি আমাদের এই আজকে দুপুরে আড্ডাটা সব এনজয় করছেন। বাইরে একটা ঝুম বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদার অ্যান্ড প্লেলিস্ট জুড়ে সব ইন্টারেস্টিং গান। আশা করছি সবাই এনজয় করছেন এবং এনজয় করার মতোই আমাদের প্লেলিস্ট। সো এই মুহূর্তে, দ্বিতীয় ঘন্টার এই শুরুর মুহূর্তে আমি আরও একটা গানে চলে যাচ্ছি। আমি আসছি, আসার পর আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে প্রীতম আর শাহালুম সরকারের করা একটা গান, ওয়াইন্ড অফ চেঞ্জের মুশকিলে আসান। খুব সুন্দর একটা গান, এই গানটা আসলে খুব এনার্জেটিক লাগে আমার কাছে, আর তাদের কম্পোজিশনটা টোটালি ডিফারেন্ট ছিল, ভালো ছিল। যাই হোক, আমি এত কথা বাড়াচ্ছি না, মুশকিলে আসান গানটাতে চলে যাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: আচ্ছা বলো,
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
4: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। বেশ লম্বা সময় পরে এলাম।

কোথায় ছিলাম এতক্ষণ? আমি যেমনটা বলছিলাম শুরুতে যে আজকে কিন্তু আমাদের আরো একটা ভালোবাসার স্টেশন, আরো একটা রেডিও, রেডিও আম্বার 102.4 এফএম এর শুভ জন্মদিন। হ্যাঁ, 10 বছরে পা রাখলো রেডিও আম্বার 102.4 এফএম। অনেক অনেক শুভকামনা রইল রেডিও আম্বার 102.4 এফএম এর সাথে যারা যুক্ত আছেন, এই পরিবারের সাথে যারা সবসময় থাকেন। আর পুরনো বাংলার যে গানগুলো আছে, পুরনো শিল্পীদের যে গানগুলো আছে আমাদের, আমি যদি আগের শিল্পীদের কথা বলি, লতা মঙ্গেশকর, দেন হচ্ছে রুনা লায়লা, তারপরে যদি হেমন্ত মুখোপাধ্যায়ের কথা বলি, তারপর মানে এই যে এই পুরনো শিল্পী যারা আছেন, আজম খান, তাদের যে করা গানগুলো আছে, এই গানগুলো এই বয়সে এসেও এখনো যখন শুনি মনের অজান্তেই কিন্তু একটা হাসি ফুটে ওঠে মুখের মধ্যে, একটা ভালো লাগা কাজ করে, মনটা অজান্তেই কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো যারা এই এই এনভায়রনমেন্টের সাথে আসলে পরিচিত আছেন বা রেডিও আম্বার 102.4 এফএম এর সাথে পরিচিত আছেন, তারা জানেন যে রেডিও আম্বার 102.4 এফএম মানেই কিন্তু শতভাগ বাঙালিয়ানা। সো লিসনার্স, সেই বার্থডে সেলিব্রেশনই একটু ব্যস্ত ছিলাম, সবাই এসেছে আজকে, আমাদের কলিগ যারা আছে আমাদের ঢাকা এফএম 90.4 এ, তারপর আমাদের আম্বার আইটি ওখানে যারা আছেন, সো আমরা সব কলিগরা মিলে একটু গেট টুগেদার করছি। এখন পর্যন্ত কেক কাটা হয়নি, কেক কাটবো খুব জলদি, আর মাত্র খাওয়া দাওয়া করলাম আর কি। সো এই জন্যই একটু ব্যস্ত ছিলাম, আসতে লেট হয়ে গেল, আশা করছি এখন পর্যন্ত সবাই যুক্ত আছেন লিসনার্স। আমরা খুব সুন্দর সুন্দর গান কিন্তু শুনছিলাম প্লে লিস্ট জুড়ে, আর আমার সাথে কিন্তু আজকে অনেকেই যুক্ত আছে। আমি সরাসরি এখন একটু মেসেজ সেকশনে চলে যেতে যাচ্ছি, দেখি কে কে আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে জুয়েল ভাই আছেন, আসসালামু আলাইকুম। আর যে রিদম ভাই, শুভ দুপুর, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি, থাকবো পুরোটা সময়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ জুয়েল ভাই। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে মিকাইল আছে আমার সাথে, ওকে, ব্যাঙ্গালোর থেকে, ব্যাঙ্গালোর থেকে আছে আমার সাথে। দাদা শুভ বিকেল, আজকে এখানে মেঘলা আকাশ আর সূর্য মাঝে মাঝে উকি মারছে, সুন্দর একটা ওয়েদার। হ্যাঁ, আর আমাদের এখানে তো সূর্য তেমন কোনো দেখাই পাচ্ছি না, আজকে সকাল থেকেই মনে হচ্ছে ওয়েদারটা একটু জুসি জুসি, দেখা যাক কি হয়। ঈশানা আছে আমার সাথে, ব্ল্যাক ডায়মন্ড, আমি যে গতকালকে তোমার জন্মদিন উপলক্ষে একটা রিল আপলোড করেছিলাম, ওই জন্যই কি তুমি ব্ল্যাক শার্ট পরে ওই রিলটা বানিয়েছো? না, ব্যাপারটা আসলে এরকম না যে বার্থডে স্পেশাল ছিল, ওটা এমনি ছিল একটা রিল আর কি। কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে জানাবেন আমাকে ঈশানা। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে রাইফান, হ্যালো শুভ দুপুর ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা আছে আমার সাথে, জানো আমার বার্থডে আসলেই রাত 12টা থেকে অনবরত কল মেসেজ আসতেই থাকে, বুঝতে পারি না কোনটা রেখে কোনটা রিসিভ করবো, এবং সকাল 6টা থেকে ফ্রেন্ডসরা ডাকাডাকি শুরু করে দেয়, সারাদিন ঘোরাঘুরি করার পর সন্ধ্যায় কেক কাটা হয়। আমার বার্থডে 10ই ডিসেম্বর। ওকে, খুব সুন, যাক জান্নাতুল হীরা, আশা করছি বার্থডে আসলে আমরা বার্থডে সেই বার্থডে সেলিব্রেট করবো। আর বার্থডে থেকে হঠাৎ করে মনে পড়লো, আমি তখন যেমনটা বলছিলাম যে আমার বার্থডেতে গতকালকে খুবই মানে একটা ইনসেন্ট লেভেল একটা ইনসিডেন্ট হয়েছে, যেটা হয়তো আমি কখনো ভুলবো না। মানে ব্যাপারটা হচ্ছে আমার প্রতি বছর বার্থডেগুলো আমার খুব ধুমধামভাবে সেলিব্রেট করা হয়, আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী সবাই মিলে মানে জায়গায় জায়গায় কেক কাটা হয়। গতকালকের কথাও যদি বলি, টোটাল 7টা কেক কাটা হয়েছে আমার। সো এই বছর বলা যায় একটু মোটামুটি কমই কাটা হয়েছে, কারণ গতকালকে যেহেতু আমি আপনাদের সাথে একটু আড্ডা দিতে ব্যস্ত ছিলাম, যার কারণে হয়তো বা সবাইকে সময় দিতে পারিনি। তো গতকালকে সন্ধ্যায় যেটা হয়েছে, আমার একবারে ক্লোজ ফ্রেন্ড যারা, একবার ক্লোজেস্ট সার্কেল যেটা আর কি, ওরা আমাকে ফোন করে নিল, আমাকে বলল তারা কেক কাটবে। ওকে ফাইন, ঠিক আছে, আমরা কেক কাটলাম অ্যাজ ইউজুয়াল। দেন যেটা হলো, সেটার জন্য আমি টোটালি প্রিপেয়ার ছিলাম না। আচ্ছা, দেন কি হলো, দেন হঠাৎ করে পিছন থেকে এসে আমার ফ্রেন্ড তৌফিক অ্যান্ড বাকি যারা আছে, তারা কিন্তু হুট হাট করে ডিম ডুম মারা শুরু করলো, ডিম আর সাথে হচ্ছে আটা। মানে এক কথা বলতে গেলে আমাকেই ওখানে একটা রেসিপি বানিয়ে ফেলেছিল, মানে আমাকে বোধহয় এরপর যদি একটা গরম তেলে ছেড়ে দিত তাহলে একবারে ডিপ ফ্রাই হয়ে যেতাম, কজ আটাও ছিল তার উপর আবার ডিমও ছিল। সো এই ছিল আমার এই বার্থডেতে, মানে বার্থডেটাকে মানে মনে রাখার মতো একটা ঘটনা আর কি। সো যাই হোক, আশা করছি অবশ্যই যারা আছেন আপনাদের যদি এরকম কোনো স্টোরি থাকে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি আছি আপনাদের সাথে। আমার সাথে অনেকেই যুক্ত আছে, অনেকেই মেসেজ করছেন, আমি সবার মেসেজই পড়ব। তবে এই মুহূর্তে একটা গানে যেতে যাচ্ছি, কারণ অনেকক্ষণ হলো গান শোনা হচ্ছে না। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আয়ুব বাচ্চুর করা একটা গান। ও আয়ুব বাচ্চু,
স্যারের কথা মনে পড়লে আসলে মনটা একবার মানে কি বলবো যে ছটফট করা শুরু করে। যাই হোক, আমরা আয়ুব বাচ্চু স্যারের এক আকাশের তারা তুই একা গুনিস না গানটাতে চলে যাচ্ছি। খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা তো অবশ্যই সবার পছন্দের। সো গানে যাচ্ছি, আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন আমার সাথে, পরবর্তী ঘন্টায় আবারও আসছি। যাই হোক, বহুত কথা বলে ফেললাম, আর কথা বাড়াবো না, এখন সোজা গানে চলে যাচ্ছি লিসেনার্স।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আপনার সাথে 90.4
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: Mississippi Fields.
1: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আজ রিদম হিয়ার। আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। ও লিসেনার্স, আজকে একটু একটু একটু ব্যস্ততা, যার কারণে হয়তো আড্ডাটা পরিপূর্ণ হচ্ছে না। যারা যুক্ত আছেন, মেসেজ করছেন, আমাকে লিখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রমিস করছি আগামীকালকে আমি সবার মেসেজ করবো, সবার সাথে আড্ডা দিব। আজকে যেহেতু আমাদের আসলে আমি যেটা বলেছিলাম যে আমাদের রেডিও অ্যাম্বারের জন্মদিন, সো একটু ব্যস্ততা কাটছে, সবাই এসেছে, তো সবার সাথে একটু আসলে উঠা বসা, এতদিন পর দেখা, কথা বলা, সব মিলিয়ে ঝিলে একটু মানে ব্যস্ত সময় কাটছে আর কি, যার কারণে হয়তো আজকে একটু একটু ইয়ে হয়ে গেল। এটার জন্য আই এম রিয়েলি সরি। আশা করছি সবাই এটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আগামীকাল প্রমিস করছি সবার সাথে আড্ডা দিব, মন ভরে আড্ডা দিব। যাই হোক লিসেনার্স, আশা করছি আমাদের গানগুলো সবাই পছন্দ করছেন, আমাদের প্লে লিস্ট জুড়ে যে গানগুলো বাজছে।

সবাই সবার কাছে এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি যে আজকের হয়তো ওভাবে আড্ডা দেওয়া হচ্ছে না। যাই হোক লিসেনার, সবাইকে অনেক ধন্যবাদ যে পুরো সময় জুড়ে যারা যুক্ত ছিলেন আমার সাথে। আশা করছি আগামীকাল ঠিক একই সময় দুপুর 2টা বাজে হাজির হবো, সবার সাথে কথা হবে, সবার সাথে আড্ডা হবে। আমি আজকের মতো আনফর্চুনেটলি বিদায় নিতে হচ্ছে, আশা করছি কেউ কেউ প্লিজ রাগ করবেন না। আমি প্রমিস করছি আগামীকাল ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই আড্ডা দিব। যাই হোক, যাই রেডিও আমার 102.4 FM এর বার্থডেটা সেলিব্রেট করি। আজকের মতো বিদায় জানাচ্ছি আমি আরজি রিদম। আমরা সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নিব অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের করা মিশর রহস্যর অ্যালবামের বালির শহর, খুব সুন্দর একটা গান। তো গানটা শুনতে শুনতেই বিদায় নিচ্ছি, আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4,
3: সারা দেশে
4: সবার সাথে।

উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: You're listening to Tarka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যা শেষটা কেউ জানে না।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার। স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজে যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা এফ এম 90.4।
1: ঢাকা এফ এম 90.4
0: সারা দেশে
1: সবার সাথে।

0: What you buying for?
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এলাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশে সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: 90.4 FM. ঢাকায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরে এসেছে। আইপিইউ এর সেক্রেটারি জেনারেল সাক্ষাৎ করতে এলে বললেন প্রধানমন্ত্রী। আনসার ভিডিপিকে আইন শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির। সীমান্ত নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগেও ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ভূমিকা রাখছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রাম ও শহরে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। ভারতের একতরফাভাবে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের বিষয়ে পাকিস্তানের পক্ষে রায় দিল হেগের আদালত, রায় প্রত্যাখ্যান ভারতের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এখন পাকিস্তানের মোকাবেলা করছে থাইল্যান্ড।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালের পয়লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 1981 সালে একদল বিপথগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5-দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেয়া পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: স্বনির্ভরতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে জন্ম নেয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 48 বছর পূর্ণ করেছে। মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় দলটির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেয়া পাঠ শেষে বিশেষ মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী জিয়া উদ্যানে গাছের চারা রোপণ এবং লেকে মাছের পোনা ছাড়েন। দীর্ঘ 1.5 দশকের ফেসিবাদী শাসনের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে যে সংকট তৈরি হয়েছে তা বিএনপি নয়, জনগণ তা অনুধাবন করতে পেরেছে বলেই বর্তমান সরকারকে সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর সুযোগ দিচ্ছে।
3: চ্যালেঞ্জ না থাকলে সেটা মোকাবেলা করে ভালো কিছু করার মধ্যে তো কোনো কৃতিত্ব নেই। সেই চ্যালেঞ্জ থাকতে পারে, আছে নানা ধরনের চ্যালেঞ্জ, আছে ষড়যন্ত্র, আছে চক্রান্ত, আছে, কিন্তু সেগুলোকে মোকাবেলা করেই জনাব তারেক রহমান তিনি সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি কাজ করে যাচ্ছেন।
2: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেন, দেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে, গণতন্ত্র অব্যাহত থাকবে।
4: বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে এবং জিয়া পরিবার পাশে দাঁড়িয়েছে। এই গণতন্ত্র অব্যাহত রাখতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে, এটাই আজকের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যয়।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া উদ্যান থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের নেতাকর্মীদের ঢল নামে। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিএনপি।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী কথা বলেন। তারেক রহমান বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, তাঁর সরকার বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সাংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ বঙ্গভবনে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনসম্পৃক্তি বৃদ্ধির পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনসার ও ভিডিপি দেশের সব থেকে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খল বাহিনী। তিনি সৌর শক্তি উৎপাদন, মানব সম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং জনমুখী কার্যক্রমে বাহিনীর অবদানের প্রশংসা করে আগামী দিনে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। তিনি আজ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সিলেট সেক্টর সদর দফতরে সীমান্ত স্কুল অফ সার্ভেলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের যেসব দুর্গম ও গভীর বনাঞ্চল বেষ্টিত এলাকায় সরাসরি জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন, সেসব জায়গায় নাইট ভিশন এবং থার্মাল প্রযুক্তি সম্বলিত ড্রোন ব্যবহার করে সার্বক্ষণিক আধুনিক ডিজিটাল নজরদারি পরিচালনা করা হবে।
5: আমরা ডিজিটাল সার্ভেইলেন্স এবং নাইট ভিশন সহ থার্মাল ড্রোন ব্যবস্থা দিয়ে আমরা সেই সার্ভেইলেন্সটা করব। তাতে করে আমরা বর্ডারের অপর পারে আমাদের কাউন্টার পার্টকে দেখতে পাব, অথবা চোরা চালান, মাদক দ্রব্য, অস্ত্র যেগুলো পাচার হয়ে আসে বাংলাদেশের ভিতরে সেগুলো আমরা চিহ্নিত করতে পারবো এবং সেইভাবে ব্যবস্থা নিতে পারবো।
0: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে মব তৈরির যে কোনো অপচেষ্টা প্রচলিত আইনের মাধ্যমে অত্যন্ত কঠোরভাবে মোকাবেলা করা হবে। পারস্পরিক স্বার্থ সহযোগিতা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিশেষ করে মুক্ত বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এক্ষেত্রে পিপল টু পিপল যোগাযোগ আরও জোরদারের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। ভারতীয় হাইকমিশনার স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে ভারতের আগ্রহের কথা জানান। ডক্টর আব্দুল মঈন খান পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মির্শাহে আলম জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও জানান, চলতি অর্থ বছরের মধ্যে স্থানীয় সরকারের 5টি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান।
6: আমরা আরেকটা এফএসআরইও আনাচ্ছি।

0: এলএনজি ইম্পোর্ট বাড়াতে পারবো। যদিও এলএনজি ইম্পোর্ট করে এত দাম যদি থাকে, ইটস এ টাফ থিং। আমরা গ্যাস খোঁজার চেষ্টা করছি সিরিয়াসলি, বাপেক্স 150টা কূপ খনন এবং পুনঃখনন করছে। আপনার এই তথ্য আমি দিয়েছি আপনাদেরকে, আমরা ভোলার গ্যাসের জন্য পাইপলাইনের মাধ্যমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত, 500 কোটি টাকার একটা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। অল্টারনেটিভ এনার্জি, এর মধ্যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এই মাসেই মানে সেপ্টেম্বরে একটা পরীক্ষামূলক লঞ্চিং এর আলাপ হয়েছে, আগামী বছর থেকে এটা ফুল স্কেলে লঞ্চিং এ যাবে। সব মিলে আমরা বলছি 2 বছর সময় লাগবে, তখন আমরা আগে যেটাকে আমরা ভালো বিদ্যুৎ বলছিলাম তার চেয়ে অনেক ভালো বিদ্যুৎ আমরা পৌঁছাবো, তখন শহর এবং গ্রাম মিলে আমরা প্রায় আনইন্টারাপ্টেড বিদ্যুৎ দিতে পারবো।
1: এছাড়া বর্তমানে দেশে কোনো সারের ঘাটতি নেই উল্লেখ করে ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশে মোট 12,861 মেট্রিক টন সারের মজুত রয়েছে, যা গত বছরের এই সময়ের চেয়েও বেশি। তিনি আরো বলেন, সরবরাহ বা বিতরণ ব্যবস্থার অনিয়ম দূর করে কৃষকের হাতে যথাসময়ে সার পৌঁছাতে কাজ চলছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন বাংলাদেশ সংবাদ সংস্থাকে আজ এ তথ্য জানান। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় তারেক রহমানকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, উপযুক্ত পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন, তবে দ্বিপাক্ষিক এ সফরের জন্য কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের পাশাপাশি দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি ও সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সফরের সময় নির্ধারণ করা হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ বা ভারত কেউই অন্য দেশে সন্ত্রাসবাদ বা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় বা কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেবে না, এমনটাই প্রত্যাশা করে ঢাকা। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,231 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 1,324 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে চালু করা হয় সুপ্রিম কোর্টের হেল্পলাইন। এর মাধ্যমে দেশের মানুষ আইন ও আদালত সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বাংলাদেশ বেতারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, জনগণ ও বিচার প্রার্থীরা যাতে এ সেবা গ্রহণ করে উপকৃত হন সেজন্যই এই সেবা চালু করা হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: বিচার প্রার্থীদের সেবা নিশ্চিত ও সহজ করতে 2024 সালে 26 সেপ্টেম্বর প্রথমবারের মতো হেল্পলাইন সেবা চালু করে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির যে কোনো শাখায় সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ বাধা পেলে বা কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে এবং সারা দেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিচার প্রার্থীরা সরাসরি তা মুঠোফোনের মাধ্যমে জানতে পারবেন এই হেল্পলাইনে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এ সেবা পাওয়া যায়। বিচার প্রার্থী ও সেবা গ্রহীতারা 01316154216 এবং 01795373680 নম্বরে কল করার পাশাপাশি হোয়াটসঅ্যাপেও সেবা নিতে পারবেন। এছাড়া অনলাইন সেবা পেতে ডায়াল করতে হবে 103 নম্বরে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, সুপ্রিম কোর্টের হেল্পলাইন সেবা কার্যক্রম চলমান থাকবে।
5: সুপ্রিম কোর্ট একটি হেল্পলাইন রয়েছে, এই হেল্পলাইনের মাধ্যমে দূর দূরান্ত থেকে অর্থাৎ সারা দেশ থেকে এই বিচার প্রার্থী মানুষ তাদের বিভিন্ন সমস্যা

0: জানাতে পারে এবং বিভিন্ন কোয়েরি সম্পর্কে তারা এখানে প্রশ্ন করার মাধ্যমে আনসার পাওয়ার সুযোগ আছে, সমাধান পাওয়ার সুযোগ আছে। আমরা বর্তমানে একজন সিনিয়র সিভিল জাজের নেতৃত্বে আরো দুজন স্টাফ সমন্বয়ে এই হেল্পলাইনে কার্যক্রম চালাচ্ছি এবং আশার কথা যে আমরা হেল্পলাইনের মাধ্যমে প্রচুর প্রশ্ন পাচ্ছি সারা দেশ থেকে এবং সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি।
1: সুপ্রিম কোর্টের এই হেল্পলাইন সেবা নিয়ে মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী আরো বলেন,
0: প্রয়োজনের নিরিখে আমরা নিশ্চয়ই আরো ভবিষ্যতে পদক্ষেপ নিব। আমরা সারা দেশে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের হেল্পলাইনের আদলে হেল্পলাইন ও তথ্য সেবা কেন্দ্র স্থাপন করেছি প্রতিটা জেলা শহরেই। আমাদের আদালতগুলোতে এরকম করে একটা ডেডিকেটেড লাইন আছে।
1: সুপ্রিম কোর্টে চালু করা হেল্পলাইন সেবার মাধ্যমে হাজারো বিচার প্রার্থী আইন ও মামলা সংক্রান্ত তথ্য ও সহায়তা পাচ্ছেন। 2024 সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় 7,000-এর উপরে কল এসেছে, যার মাধ্যমে অভিযোগ গ্রহণ ও বিভিন্ন সমস্যার নিষ্পত্তি করা হয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। হেগের একটি সালিসি আদালত রায় দিয়েছে, ভারত একতরফাভাবে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করতে পারে না। ছয় দশক পুরনো পানি বন্টন চুক্তিটি গত বছরের এপ্রিল থেকে স্থগিত রাখার ব্যাপারে নয়াদিল্লির দেওয়া প্রতিটি যুক্তি আদালত প্রত্যাখ্যান করেছে। পাঁচ সদস্যের আদালত গতকাল জারি করা সর্বসম্মত সিদ্ধান্তে রায় দেয়, চুক্তিটি সম্পূর্ণ কার্যকর রয়েছে এবং ভারতকে শর্তগুলো অবশ্যই মেনে চলতে হবে। চুক্তির আওতায় পাকিস্তানে প্রবাহিত নদীগুলোর উপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের নকশা ও পরিচালনাও অন্তর্ভুক্ত রয়েছে। ভারত এই রায়টি প্রত্যাখ্যান করেছে। নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1,000 ছাড়িয়েছে এবং উদ্ধারকারী দলগুলো সুড়ঙ্গে আটকা পড়া শ্রমিকদের খুঁজে বের করতে নিরলস কাজ করে যাচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আজ জানায়, নেপালে অন্তত 1,010 জন নিহত এবং 3,916 জন এখনও নিখোঁজ রয়েছে। ত্রিশূলী নদী তীরবর্তী জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর বিশাল সুড়ঙ্গে কাদামাটিতে 600 শ্রমিক আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ গতকাল জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে 279 জনকে উদ্ধার করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে বলেছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে ইরানি জনগণের পাশে রয়েছে রাশিয়া। পুতিন আরও বলেন, বর্তমান পরিস্থিতি সত্ত্বেও রাশিয়া ও ইরান তাদের অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রাখবে। আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে পুতিন এই মন্তব্য করেন। খেলার খবর। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে থাইল্যান্ডের বিপক্ষে পাকিস্তান এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 ওভারে 2 উইকেটে 11 রান করেছে। আগামীকাল একই ভেন্যুতে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া নারী দলের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিমবঙ্গ উপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকার ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন। বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরে এসেছে। আইপিইউর সেক্রেটারি জেনারেল সাক্ষাৎ করতে এলে বললেন প্রধানমন্ত্রী। আনসার ভিডিপিকে আইন শৃঙ্খলা রক্ষা গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির। সীমান্ত নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগেও ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ভূমিকা রাখছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। ভারতের একতরফাভাবে সিন্ধু পানি বণ্টন চুক্তির স্থগিতের বিষয়ে পাকিস্তানের পক্ষে রায় দিল হেগের আদালত, রায় প্রত্যাখ্যান ভারতের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এখন পাকিস্তানের মোকাবেলা করছে থাইল্যান্ড। খবর শেষ হল।
5: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
6: শুনছেন ঢাকা FM 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারের কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: destination, এক স্টেশন।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

আসতে হয়। টাইম চেক, এখন সময় রাত ১২টা। সবার সাথে 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: Oh,

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জি মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

কেউ নয় বিস্তৃত ভাই হয়, এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়। শুনে তাই মাথা ঘরে বন মন মন মন সুইটা I'm sitting alone Sweetheart For me there is none Sweetheart I'm sitting alone Sweetheart

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: Nation, X Station.
1: Time check. এখন সময় রাত 2টা. 90.4.

0: নেশন এক স্টেশন।
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ,

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: এক নেশন এক স্টেশন।

la bamba, la bamba. Ay,